হ্যালো বন্ধুরা, না না, ইটস নট ওয়ার্কিং। হ্যালো, হ্যালো, ইটস ওয়ার্কিং। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই শো। সিডনি অস্ট্রেলিয়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন বা শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা শুনছেন ট্রিপুলো 98.5 FM, আর আমি রাজীব আছি পরবর্তী 1 ঘন্টা আপনাদের সাথে। এই 1 ঘন্টায় আমি আপনাদেরকে শোনাবো আপনাদের পছন্দের কিছু গান, সাথে আড্ডা দিব বাংলাদেশ থেকে আসা অস্ট্রেলিয়ার মানুষের জীবনের গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আর দেরি নয়, শুরু করা যাক। শুরু করছি আপনাদের রিকোয়েস্ট করা পছন্দের একটা গান দিয়ে। গানটা আমারও খুব পছন্দের। ইউনি লাইফ থেকে শুরু করে আজও আমি গানটা শুনি।

আই হোপ বন্ধুরা এনজয় করছে এই গানটা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অস্ট্রেলিয়া এসে নতুন জীবন শুরু করে। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত, বিশাল খোলা আকাশ, মাল্টি কালচারাল সোসাইটি, ব্যস্ত শহর, আবার কোথাও শান্ত গ্রামীণ জীবন। কিন্তু অস্ট্রেলিয়ায় বসবাস করা আসলে কেমন? নতুন কেউ অস্ট্রেলিয়া এলে প্রথম কয়েক মাসে কী কী সমস্যার সম্মুখীন হয়? কাজ পাওয়া কতটা কঠিন? বাড়ি ভাড়া, সন্তানদের স্কুল, অস্ট্রেলিয়ান কালচারের সঙ্গে মানিয়ে নেওয়া, আর সবথেকে বড় কথা, প্রবাসে থেকেও কীভাবে নিজের ভাষা সংস্কৃতি পরিচয় ধরে রাখা যায়, এসব নিয়ে আর কথা বলবো। আজকে আমি নিজের কথাই বলবো, আপনাদেরকে শোনাবো আমার নিজের অস্ট্রেলিয়ান জীবনের গল্প। আমি প্রথম অস্ট্রেলিয়াতে আসি 2009-এ স্টুডেন্ট ভিসায়। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম সবার মতো করে। প্রথম যখন অস্ট্রেলিয়াতে আসি, যখন আমি কাউকেই চিনতাম না, আমার দুলাভাইয়ের এক ফ্রেন্ড, সে আমাকে রিসিভ করবে, এই রকমই প্ল্যান করে এসেছিলাম। যাই হোক, আসলাম, সে দুলাভাইয়ের সে ফ্রেন্ডের বাসায় উঠলাম, কয়েকদিন দেখলাম, ঘুরলাম। আসলে মাথায় টেনশন ছিল, আসলে কেমন করে কিভাবে সব কিছু ম্যানেজ করব, নিজের নিজের সব কিছু ম্যানেজ করা আসলে খুবই কঠিন। আমি জীবনে কখনো নিজে নিজে কিছুই করি নাই বলতে গেলে। তারপরে ভাইয়ার ফ্রেন্ড আমাকে একটা নতুন বাসায় উঠাই দিল, সব কিছু ঠিকঠাক করে দিল। আমি যতদূর মনে পড়ে, আমি জাস্ট $1,000 নিয়ে এসেছিলাম সাথে করে। তারপর যখন আমি নতুন বাসায় উঠলাম, নতুন বাসায় উঠার পরেই বাড়ি ভাড়া বাবদ, তারপরে আপনার বন, সব কিছু মিলায়ে $500 আমাকে দিতে হলো। যাই হোক, উঠলাম, নতুন পরিবেশ, কোনো কিছুই চিনি না, জানি না কী করব, কিছুই বুঝতে উঠতে পারি না। যাদের বাসায় উঠলাম তাদের সাথে কথা বললাম, আসলে সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। তারপরে হঠাৎ করে কয়েক মাস পরে আবার যখন মনে হলো যে আসলে একটা জব দরকার, যে আসলে জব কোথায় খুঁজে পাবো, সবাই যত খুব বেশি পরিচিত ছিল না, তারপরেও কয়েকদিনের ওঠা বসার পরে কিছু লোকজন পরিচিত হয়েছিল, সবাইকে বললাম যে আসলে জব একটা দরকার, কিভাবে জব পাবো। তো সবাই সবার মতো করে বিভিন্ন রকম সাজেশন দিচ্ছিল। আসলে আমি তখনও জানতাম না আসলে জব পাওয়া কতটা কঠিন ছিল বা কি করা উচিত, কোনোভাবেই কোনো কিছু করতে পারছিলাম না। তারপর এক ভাইয়ের সাথে পরিচয় হলো, বলল যে অমুক জায়গায় যাও, একটা কাজ পেতে পারো। আমাকে যখন বলল, তখন আমি তো খুবই আসলে আশা করছিলাম আসলে জব, প্রথম জব কীরকম হবে, আর আসলে খুব বেশি জিজ্ঞাসা করিনি সেই ভাইয়ের সাথে জিজ্ঞাসা না করার পরে গেলাম, গিয়ে দেখলাম আসলে এটা একটা ক্লিনিং, হচ্ছে কার ক্লিনিং সার্ভিস, আমার জব হলো কার ক্লিনিং করতে হবে। আসলে আমি আসলে এটা কখনোই মাথায় ছিল না আসলে এটা করতে হবে আমাকে, এবং আমি এরকম জব করব আসলে এরকমও ভাবি নাই। তারপরে যখন আসলে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্যই ভাবছিলাম যে আসলে কীভাবে কী করা যায়, আসলে কী, আচ্ছা দেখি তো কী আসলে কেমনভাবে করে ক্লিনিং। তারপরে আমার জীবনের প্রথম এবং লাস্ট ডে গেলাম, তো কার ওয়াশ কীভাবে করে সেটাও জানতাম না, এবং আমার পাশে কিছু নেপালি ছিল, নেপালি আমাকে বলতেছে কবে আসছো, কোত্থেকে আসছো, এখানে কীভাবে সাই আসছো, সব কিছু জিজ্ঞাসা করার পরে বলল যে এই কাজ এইভাবে এইভাবে করতে হবে। তবে আমি কিছুক্ষণ করলাম, মানে লাইক ও কার ওয়াশ 15-20 মিনিট করার পরে আমার হাত অবশ হয়ে গেল, আমি আর করতে পারলাম না। তো আমি আমার বসকে বললাম যে আসলে আমার এই কাজ করা পসিবল হবে না। তো
তারপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে অনেক টেনশনে পড়ে গেলাম যে আসলে এই কাজ করতে হবে আমাকে, আসলে আমি তো আসলে মেন্টালি প্রিপেয়ার্ড নাই। আমার আসলে বিদেশে আসবো অনেক দিন থেকেই স্বপ্ন ছিল, তারপরে আসার পরে আসলে অনেক প্ল্যান ছিল। একটা জব আমার কাছে খুব মানে অ্যাজ এ স্টুডেন্ট লাইফ খুব লুক্রিয়েটিভ ছিল, সেটা হলো ওয়েটার জব। তো আমি কিছু রেস্টুরেন্টে গেলাম, তারপর আমার সিভি দিলাম। আসলে সিভিতে তেমন কিছুই নেই, একদম ফ্রেশ গ্রাজুয়েট, আর রেস্টুরেন্টের ওয়েটার হওয়ার জন্য আসলে কী দরকার, কী লেখা দরকার, সব কোনো কিছু বুঝতাম না তখন। আসলে তখন যাই হোক, একটা কোনো একটা আমার মতো করে সিভি বানিয়ে দিলাম, বিভিন্ন রেস্টুরেন্টে সার্ভ করলাম। তো সার্ভ করার পর কয়েকদিন পর বেশ কয়েকটা কল পেলাম, কলে তো আমাকে দেখা করতে বললো, আমি দেখা করলাম। দেখা করার পরে বললো কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, আমি বললাম না আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো সারপ্রাইজিংলি প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে আমাকে একটা অফার বারবার করতেছিল যে আমাদের তো এখানে ওয়েটারের কোনো ভ্যাকান্সি নাই, তুমি যদি চাও তাহলে কিচেন হ্যান্ড জব করতে পারো। আসলে কিচেন হ্যান্ড বলতে আসলে কি বোঝায়, মানে কি জব, মানে রেসপন্সিবিলিটি, সেটাও বুঝতাম না তখন। তারপরে আমাকে বুঝাই দিল যে আসলে কিচেন হ্যান্ড আলটিমেটলি জাস্ট থালা বাসন পরিষ্কার করা, আর তারপরে এই শেফকে হেল্প করা বিভিন্ন রকম কাটাকুটো দিয়ে। এই তো শুরু করলাম প্রথম জব, ভাল লাগলো না আসলে। আসলে আমি কয়েকদিন করার পরে ছেড়ে দিলাম, বললাম না এটা আমার জব না, আসলে আমি পারবো না। যাই হোক, আবার আমার গল্প বলার আগে চলুন আর একটা গান শুনে আসি। আমার পছন্দের একটা গান আছে মাইলসের। সো আর একটু বলে রাখি আমার শ্রোতা বন্ধুদের, আমি যখন আসলে কোনো কিছু ভালো লাগতো না তখন ফোনটা বের করে এই যে ইউটিউবে গান শুনতাম, আমার পছন্দের গানগুলো শুনতাম ইউনিভার্সিটির পড়াকালীন সময়ে। তো তেমনই একটা গান, আর একটা গান শুনি চলুন।

হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, আমার কথা, আমার অস্ট্রেলিয়ান জীবনের কথা, তারপর শুরু হলো ইউনি লাইফ। আসলে আমার প্রথম ইউনি ছিল সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে প্রথম ওরিয়েন্টেশনে গেলাম, ওরিয়েন্টেশন হলো, তারপরে সব কিছুই কেমন ডিফারেন্স বাংলাদেশের ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি। ওরিয়েন্টেশন করার পরে ক্লাস শুরু হলো, ক্লাস অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বাংলাদেশে এবং অস্ট্রেলিয়াতে অ্যাসাইনমেন্ট করা বিগ ডিফারেন্স হলো, আই থিঙ্ক দ্য প্লেজারিজম সিস্টেম। আই থিঙ্ক অস্ট্রেলিয়াতে যারা আসে তারা খুবই ফ্যামিলিয়ার উইথ প্লেজারিজম অ্যান্ড টার্ন ইট ইন অন সফটওয়্যার। আমরা যারা নতুন আসছে তাদের গ্যাদার্থে জানাচ্ছি যে অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি যখনই কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন, তখন তারা টার্ন ইট ইন অন নামক একটা সফটওয়্যার ইউজ করে, সেটার মাধ্যমে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে আপনাকে দেখায় যে কত পার্সেন্ট সিমিলারিটি, মানে কোথা থেকে কপি করছে, কোথা থেকে আইডিয়া নেওয়া হয়েছে, সব কিছু দেখায় সেখানে। তো এটা আমার ইউনিভার্সিটি যতদূর মনে পড়ে 10% অ্যালাউ ছিল যে সিমিলারিটি হতে পারবে, সর্বনিম্ন সর্বোচ্চ 10%। সো আমি প্রথমে আসলে ব্যাপারটা বুঝতেই পারতাম না আসলে কিভাবে এটা করা সম্ভব। তারপরে যাই হোক, আমি এক্সট্রা কাউন্সেলিংয়ের জন্য বললাম ইউনিভার্সিটি অথরিটিকে। ইউনিভার্সিটি অথরিটি আমাকে আলাদা একটা কাউন্সেলিং সেশন অ্যারেঞ্জ করলো আমার জন্য, দিয়ে আমাকে পুরো ব্যাপারটা বোঝালো। এবং আমি তারপর থেকেই তো আপনার যত অ্যাসাইনমেন্ট করেছি খুব বেশি সিমিলারিটি ছিল না। তারপরে খুব প্রথম দিকে খুব বেগ পেতে হয়েছে আসলে, কিভাবে রিফ্রেজিং করে, কিভাবে কোটেশন করা হয়, কিভাবে মানে লিটারেচার সার্চ করতে হয় প্রচুর, এবং ওদের ওয়েবসাইট থেকে, ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হয়। যাই হোক, শুরু করলাম প্রথম সেমিস্টার আমাদের, আই থিঙ্ক সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। অনেক বাংলাদেশি স্টুডেন্ট পেয়েছিলাম আমি যখন ভর্তি হয়েছিলাম। আমি প্রথমে আসছিলাম মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, তারপরে এখানে এসে বুঝতে পারলাম যে আসলে মাস্টার্স অফ হিউম্যান রিসোর্সে পার্মানেন্ট রেসিডেন্সি দিচ্ছে না। সো আমাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে আমি যদি ফার্দার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাই। যাই হোক, সাবজেক্ট চেঞ্জ করলাম, মাস্টার্স অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং শুরু করলাম। অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছিলাম আমি বাংলাদেশে থেকে, তো অ্যাকাউন্টিং সম্পর্কে বেসিক আইডিয়া ছিল। যাই হোক, খুব বেশি সমস্যা হয়নি, আমি শুরু করলাম প্রথম সেমিস্টার, রেজাল্ট মোটামুটি হলো। তারপরে আসলে আমার ভালো লাগছিল না আমার অ্যাকাউন্টিং সাবজেক্টটা। আমি আসলে তারপরে হঠাৎ করে মনে হলো আসলে কি আমার পার্মানেন্ট রেসিডেন্সি দরকার। ভাবলাম যে আসলে না, অস্ট্রেলিয়াতে থাকবো না, চলে যাব, পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে কী হবে। কারোর সাথে খুব বেশি কনসালটেশন করেছি তা না, ফ্যামিলির সাথে তো সবসময় যোগাযোগ ছিল, কিন্তু আসলে ফ্যামিলিকে কখনো বলা হয়নি আসলে আমি সাবজেক্ট চেঞ্জ করছি বা সাবজেক্ট চেঞ্জ করা দরকার। যাই হোক, সিদ্ধান্ত নিলাম একাকী যে অ্যাকাউন্টিং পড়বো না, মাস্টার্স অফ হিউম্যান রিসোর্সমেন্ট করবো, এবং এটা আমার খুব পছন্দের সাবজেক্ট, আমি খুব আগ্রহ নিয়ে পড়ি মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স, লাইক হিউম্যান রিসোর্সমেন্ট সাবজেক্ট। ডিসিশন নিলাম এবং ফাইনাল ডিসিশন, ইউনিভার্সিটি গেলাম, বললাম যে আসলে আমি মাস্টার্স অফ হিউম্যান রিসোর্সই করতে চাই, আমার ফার্স্ট চয়েস এটাই, আমি প্রফেশনাল অ্যাকাউন্টিং করবো না। তো ইউনিভার্সিটি কাউন্সিলার আমাকে বললো, দেখো এটা তোমার চয়েস, তুমি করলে করতে পারো, বাট এটা মনে হয় না খুব রাইট ডিসিশন, তুমি ফার্দার যদি অস্ট্রেলিয়াতে স্টে করতে চাও তোমার জন্য প্রবলেম হবে। যাই হোক, আমি শুনলাম না, আমি মাস্টার্স অফ হিউম্যান রিসোর্সে সুইচ করলাম, আবার নেক্সট সেমিস্টার শুরু করলাম। নেক্সট সেমিস্টার আমার সেকেন্ড সেমিস্টারে মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স যখন শুরু করি, আমার রেজাল্ট খুব ভালো হয়েছিল প্রথমবারের তুলনায় অ্যাকাউন্টিং, মাস্টার্স অফ অ্যাকাউন্টিং। যাই হোক, দুটো সেমিস্টার শেষ করলাম,
তারপরে আবার কিছুদিন পরে মাথায় আসলে বিভিন্ন রকম চিন্তা আসতো যে আসলে বাংলাদেশে যাব, বাংলাদেশে আবার সেটেল হব, কিভাবে হব, কিভাবে জব মার্কেট সব কিছু মিলাই আবার মনে হলো যে আসলে সঠিক সিদ্ধান্ত নিলাম কি। যাই হোক, এই ভাবতে ভাবতেই মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স শেষ করলাম। টেম্পোরারি রেসিডেন্স অ্যাজ ইউজুয়াল সবাই শেষ করার পরে যেটা হয়, 1.5 বছরের ভিসা পাই, তখন 1.5 বছর ছিল, এখন মানে 2 বছর অথবা 3 বছর আছে। যাই হোক, অ্যাপ্লাই করলাম টেম্পোরারি রেসিডেন্স হিসাবে, 1.5 বছর কাটালাম, তারপরে মনে হলো যে আসলে আমি বাংলাদেশে আর যাবো না, কিন্তু আমার পার্মানেন্ট রেসিডেন্সিও হচ্ছে না, কারণ আমি ডিফারেন্ট সাবজেক্ট করছি যেটা স্কিল অকুপেশনাল লিস্টে নাই। তখন অনেক লেট হয়ে গেছে আসলে, আমার তখন আবার শুরু করতে হবে নতুন করে পড়াশোনা, এই যে আবার 1 বছর পরে আবার ডিসিশন নিলাম না, এটা মনে হয় রাইট পথ না, সুইচ করলাম, নট সুইচ লাইক আমি আবার শুরু করলাম মাস্টার্স অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং। মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স করার পরে আমি যে ইনস্টিটিউট, আরেকটা ইনস্টিটিউটে গেলাম, আমি বেশ কয়েকটা মানে লাইক ফুল মাস্টার্স অফ অ্যাকাউন্টিংয়ে 12 সাবজেক্ট ছিল, আমি কিছু ওয়েব পেলাম, সো আমাকে জাস্ট করতে হলো 6টা সাবজেক্ট মাস্টার্স অফ প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে, তো করলাম, শেষ করলাম। তারপর আমি যখন শেষ করলাম তখন সিডনিতে পারমানেন্ট রেসিডেন্সি যখন একটা বলা যায় ক্রাইসিস পয়েন্ট একটা ব্যাপার, তারপরে স্টেট স্পন্সরশিপ সব কিছু মিলায়ে একটা হজবরল অবস্থা দেখছি। আমি কোনো আসলে ফিউচার দেখতে পেলাম না, আমাকে আসলে পারমানেন্ট রেসিডেন্সি হচ্ছিল না। আমি যখন অ্যাকাউন্ট, আমি স্কিল অকুপেশন লিস্ট অনুযায়ী অ্যাকাউন্টিং করলাম, বাট তারপরেও দেখি আমার পারমানেন্ট রেসিডেন্সি রিকোয়ার্ড পয়েন্ট হচ্ছে না, লাইক ওই সময় কাট অফ পয়েন্ট অনেক বেশি যাচ্ছিল অ্যাকাউন্টিং গ্রাজুয়েটদের, তো আমার কাট অফ 85 যাচ্ছিল, বাট আমার পয়েন্ট ছিল 75। এই যখন অবস্থা তখন ভাবতে থাকলাম যে আসলে অস্ট্রেলিয়া পারমানেন্ট রেসিডেন্সিটা দরকার, কিভাবে পাওয়া যায়। এই ভাবতে ভাবতে বিভিন্ন স্টেট স্পন্সরের ব্যাপারগুলো দেখতে থাকলাম, দেখলাম যে তাসমানিয়াতে একটা সুযোগ আছে, তাসমানিয়াতে মুভ করলাম। দেন শুরু হলো আর একটা অধ্যায়, পরবর্তী অধ্যায় বলার আগে চলুন শত বন্ধুরা আমরা আরেকটা গান শুনি, আমার আরেকটা পছন্দের জেমস এর গান।

ফিরে আসছি আমার কথা এই বন্ধুরা, যে কথা বলছিলাম, হ্যাঁ আমি তারপরে তাসমানিয়াতে মুভ করলাম। তাসমানিয়াতে মুভ করার আগে আমার একটা জব হয়েছিল, এটা বিগ ডাব্লিউতে নাইট ফিলিং করতাম। অনেক দিন করেছিলাম সিডনি বিগ ডাব্লিউতে, তারপরে তাসমানিয়াতে যাওয়ার পরে আমি উলো আছে জব নিই, যেটা আপনার প্যান্টিং কোম্পানি বিগ ডাব্লিউ অ্যান্ড উলো আছে। সো ইট ওয়াজ নট এ বিগ ডিল, লাইক আই জাস্ট ট্রান্সফার মাই জব। তারপরে তাসমানিয়াতে গিয়ে যেটা হলো, আমি ওখানে একটা প্রভিশনাল পার্মানেন্ট রেসিডেন্স ভিসা, 489 ভিসা ছিল, ওটা যে অ্যাপ্লাই করলাম 4 ইয়ার্সের, হলো না, রিজেক্টেড করে দিল, 2 বার 3 বার করার পর রিজেক্টেড করে দিল। তারপরে আমি ওদের যেখানে যে অফিসে, স্টেট গভর্নমেন্টের যে অফিসে অ্যাপ্লাই করে, ওদের সাথে একটা ইমেল করলাম যে আসলে তোমরা আমার যে অ্যাপ্লিকেশন, আমি তো এলিজিবল, তুমি রিজেক্ট কেন করছো? তো তারা তাকে ইমেল করলো যে এখানে আসলে খুব অ্যাভেলেবল ক্যান্ডিডেটস আছে, তোমার জব, তোমার প্রোফাইল, তোমার রেজিউম সব কিছু মিলায়ে আমরা তোমাকে অফার করতে পারছি না, বাট তুমি যদি একটা 1 ইয়ার প্রোগ্রাম করো, টার্শিয়ারি প্রোগ্রাম করো তাসমানিয়াতে থেকে, তাহলে তোমার একটা গ্রেট চান্স আছে স্টেট স্পন্সার পাওয়ার, লাইক 190 ভিসা। সো আমি অনেক খোঁজখবর নেওয়ার পরে আমি আসলে ভাবতেছিলাম যে আসলে আবার ডিপ্লোমা করব নাকি পোস্ট গ্রাজুয়েশন করব। ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে টিউশন ফি ছিল আমি যখন করছিলাম 32,000 পার অ্যানাম। সো আর যেগুলো যে কোনো কলেজে করলে হয়তো বা 10,000 অথবা less than 10,000 করা যেত। তারপরে আমি কিছু লয়ারের সাথে কথা বললাম, যে ওরা বললো যে আসলে যে তুমি এটা চিপ কোর্স করতে পারো, বাট 190 স্পন্সর করার ক্ষেত্রে স্টেট স্পন্সর অথরিটিরা ওরা দেখে যে আপনার কোন কোর্সটা আসলে ভ্যালুয়েবল এবং কোনটা আসলে অনেক বেশি ওয়েট ক্যারি করে। লাইক যদি ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন, লাইক গ্রাজুয়েট ডিপ্লোমা করো 1 ইয়ার, তাহলে সেটা অনেক ওয়েট ক্যারি করে যে কোনো নর্মাল যে কোনো কোর্স করলে পারে, ডিপ্লোমা অথবা যে কোনো কলেজ থেকে। সো আমি ডিসাইড করলাম ঠিক আছে, আমি তাহলে ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে 1 ইয়ার প্রোগ্রাম করবো গ্রাজুয়েট ডিপ্লোমা অফ ICT-তে। তারপরে ICT গ্রাজুয়েট ডিপ্লোমা ICT-তে কোর্স করলাম, 190 স্টেট স্পন্সর ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, লাকিলি পেয়ে গেলাম, দেন জব আছে, 190 পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেল তাসমানিয়া থেকে, আই এম হ্যাপি, গো ব্যাক টু মাই কান্ট্রি। তারপরে অনেক ডিসিশন নিয়ে আসলে ভাবতে ভাবতে বললাম আসলে থাকি আরও কিছুদিন, দেখি সিটিজেনশিপটা নিয়ে যাই। তারপরে সিটিজেনশিপ নিলাম, তারপর যাই হোক আর বাংলাদেশে যাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেল, 17 বছরের লাইফ। নেক্সট আরও কিছু বলবো, বন্ধুদের সাথে শেয়ার করব, তার আগে আরও একটা পছন্দের গান শুনতে চাই। এই গো

ওয়েলকাম ব্যাক বন্ধুরা, থ্যাংক ইউ ফর টাইম উইথ আজ। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমার জীবনের কথা, তারপরে অনেক দিন চলে গেল, আসলে প্রপার জব খুঁজছিলাম যে আমার আসলে আমি আমার ফ্যাশন HRM আসলে, কিন্তু আমার অস্ট্রেলিয়ার ডিগ্রি অ্যাকাউন্টিং, সো মিসম্যাচ হচ্ছিল আসলে হিউম্যান রিসোর্স রিলেটেড জব এবং অ্যাকাউন্টিং। সো পরে আমি সিদ্ধান্ত নিলাম আসলে অ্যাকাউন্টিং জব প্লাস আরও আপার লেভেল অ্যাকাউন্টিং জব কী হতে পারে। সো তারপরে ডিসিশন নিলাম চার্টার্ড অ্যাকাউন্টিং করব। চার্টার্ড অ্যাকাউন্টিং শুরু করলাম, অনেক বেশি বেগ পেতে হয়নি বলা যায়। তারপরে আর কি, এখনও আছি প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছি অ্যাকাউন্টিং ফার্মে। সব কিছু মিলাই তো আছি, জীবন চলে যাচ্ছে। জব ওয়াইজ আসলে এখন বলা যায় মোটামুটি হ্যাপি, বাট অনেক কষ্ট করতে হয়েছে আসলে এই পর্যায়ে আসতে। এক সময় ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া ছেড়ে দিব, আর ছেড়ে দেওয়ার নাম করে সেই যে আসলাম, 17 বছর কেটে গেল আর দেশে যাওয়া হয়নি পার্মানেন্টলি, এখানেই থেকে গেছি। বিয়ে করলাম, দুটো আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ ডক্টর, সব এই তো জীবন চলে যাচ্ছে। আছি, আবার ব্যাক করছি সিডনিতে, সবার মতো আমিও আছি আপনাদের দোয়াই। জীবন চলে যায় আসলে, জীবন থেমে থাকে না। আর হঠাৎ করে একটা এই রেডিও প্রোগ্রাম করার সুযোগ আসলো জীবনের। অনেক কাহিনী আসলে 1 ঘন্টার মধ্যে বলা সম্ভব হয় না, এবং এর ভিতরে মিউজিক প্রিসাইজলি যতটুকু বলা দরকার বা মেন ইম্পর্টেন্ট থিংস সেগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগছে। শেষ করব নেক্সট আমার প্রিয় দুটো গান দিয়ে, আয়ুব বাচ্চুর, এবং আমি মনে করি অনেক শ্রোতাদেরই অনেক প্রিয় সে এই তুমি গান আয়ুব বাচ্চুর।

হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল, আর আছি মাত্র 7 মিনিট। নেক্সট 7 মিনিটে আপনাদেরকে আরও একটা গান শোনাবো, আর আমি বিদায় নিচ্ছি রাজীব। আগামী সপ্তাহে সেম সময় বিকাল 5টায় টু টিপুলোতে দেখা হবে, নতুন কোনো অতিথি বাংলাদেশি মানুষকে কে নিয়ে শুনবো, তার কথা, তার জীবনের কথা, তার অস্ট্রেলিয়ান লাইফের কথা। ততদিন পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট রবিবার বিকাল 5টায় টিপুলো 98.FM এ। থ্যাংক ইউ, বিদায় নিচ্ছি আমার।